0: আজকে তারিখ 9 সেপ্টেম্বর ইংলিশ তারিখ, এবং আজকে সন্ধ্যায় আমাদের শ্রোতামণ্ডলীদের জন্য ব্রিসবেন বাংলা রেডিওতে আজকের আয়োজনে আমি লিজিয়া পলিন এবং আমার সাথে রয়েছেন পিয়াল আবদুল্লাহ। পিয়াল, কেমন আছো?
1: আসসালামু আলাইকুম সবাইকে। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপু, আপনি কেমন আছেন?
0: আমিও ভালো আছি। আর এখন তো ব্রিসবেনের এত সুন্দর আবহাওয়ায় আমরা সবাই আসলে মনে হয় খুব এনজয় করছি সময়টা।
1: খুব এনজয় করছি। এখন তো স্প্রিং চলছে, কিন্তু সামার ফিল করছি
0: অলরেডি। হ্যাঁ, গত দুদিন ধরে আসলে এই গরমটা পড়েছে হঠাৎ করে, আর ওয়েদারটাও এরকম 27 ডিগ্রি হয়ে আছে এখানে, মনে হচ্ছে যে আমরা সিডনিতে আছি।
1: এক্স্যাক্টলি।
0: হ্যাঁ, তো আপনারা কেমন আছেন শ্রোতামণ্ডলী? নিশ্চয়ই ভালো আছেন এই সুন্দর আবহাওয়ায়। আর গত শনিবার তো এখানে ব্রিসবেনের যে ফেস্টিভ্যাল, এটা লাস্ট বিগত এক মাস ধরে হয়ে যাচ্ছে, সামনে 26 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। তো এখানে ফায়ারওয়ার্কস অনুষ্ঠিত হয়েছে গত শনিবারে, নিশ্চয়ই সবাই এসেছেন, দেখেছেন, অনেকে অনলাইনে দেখেছেন। আমার অবশ্য আসার সুযোগ হয়নি, আমি অনলাইনেই দেখেছি। খুবই সুন্দর, এবং এখনও কিন্তু প্রতিদিন 26 তারিখ পর্যন্ত 6টায়, 7:30 এবং 8টায় আমাদের এই ফায়ারওয়ার্কসটা, এখানে একটা ফায়ার ডান্সের মতো খুবই মিনি আকারে একটা অনুষ্ঠিত হচ্ছে প্রতিদিন। এবং ওখানে বিশাল আয়োজন করে রেখেছে কুইন্সল্যান্ড গভর্নমেন্ট, এবং ফোরিবি, রেডিও ফোরিবি এর সাথে আছে। তো আপনারা ব্রিসবেনবাসী সবাই যদি আসেন এখানে, খুব ভালো লাগবে আপনাদের, কারণ এই বৈকালিক আবহাওয়াটা যদি এখানে আপনারা কাটান অফিসের পরে, যদি সময় হয় একটু সুযোগ করে পরিবারকে সাথে নিয়ে আসলেন, বা যে যখন সুযোগ পান আপনাদের মতো করে আসলে সন্ধ্যাটা খুবই উপভোগ্য থাকে এখানে। তো আমাদের আজকের অনুষ্ঠান আমরা ওভাবে কিছু সাজাইনি, এমন করে সাজিয়েছি যাতে আপনাদের পছন্দের গানগুলো আমরা এখানে দিতে পারি। তো আপনাদের পছন্দের যারা যারা অনুষ্ঠান শুনছেন, আমি আশা করব, আপনাদের আহ্বান জানাচ্ছি, অনুরোধ করছি, আপনারা আপনাদের পছন্দের গানগুলো কার গলায় শুনতে চান এই রেডিও থেকে আমরা ব্রডকাস্ট করব। তো আপনারা এখানেই আমাদের ব্রিসবেন বাংলা রেডিওর ফেসবুকের যে পেজ আছে, অথবা এখানের যে আমাদের অ্যাকাউন্ট আছে, সেখানে যদি আপনারা কমেন্ট করেন তো আমরা এখানে দেখতে পাব, এবং আমরা তখন সেগুলো প্রচার করার চেষ্টা করব। তো আমরা এখানে আমাদের আর একটা গান দিয়ে আমরা শুরু করতে পারি পিয়াল?
1: অবশ্যই। আমরা
0: কয়েক সেকেন্ড সময় নিচ্ছি, আমাদের এখানে একটু অনুষ্ঠানের একটু ইলেকট্রনিক্যাল একটু সমস্যার জন্য একটুখানি আমাদের সাথে থাকেন।

0: সমসাময়িককালের একটা গান শুনে আসি আমরা প্রথম। এটা আমার মনে হয় আপনারা সবাই শুনেছেন, চলুন শুনে আসি
1: পাতার পাশুরি।

0: শ্রোতা মণ্ডলী, ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আর আমাদের স্টার্টিংয়ে একটা, আমরা সাধারণত একটা স্টার্টিং মিউজিক দিই, সেই মিউজিকটা আমরা মাঝখানে, আজকে অনুষ্ঠানের মাঝখানে ছেড়ে দিয়ে দেখলাম কেমন লাগে। তো ব্রিসবেন বাংলা রেডিওতে আমাদের আজকের বুধবারের আয়োজনে আমরা পিয়াল এবং আমি পলিন আপনাদের সাথে রয়েছি, এবং অনুষ্ঠানটি সরাসরি শুনতে পাচ্ছেন আপনারা আজকে 9ই সেপ্টেম্বর ব্রিসবেন সময় রাত 8টা এবং বাংলাদেশ সময় বিকেল 4টায়, অথবা আপনারা টিউন করতে পারেন 98.1 FM-এ, অথবা গুগল করতে পারেন Radio 4EB FM Live-এ। তো আমাদের আজকের এই অনুষ্ঠানে আমরা একটু আগেও বলেছি যে আপনারা আপনাদের পছন্দের গান আমাদের এই পোস্টে, আমাদের ফেসবুক অ্যাকাউন্টে অথবা আমাদের গ্রুপে আপনারা কমেন্টে দিতে পারেন, আমরা এখান থেকে প্রচার করব। তাহলে আমরা জানতে পারবো যে আপনাদের পছন্দের কোন গানটি আপনারা চাইছেন শুনতে। তো আপনার সাথে ব্রিসবেনবাসীরা এবং পৃথিবীর যে প্রান্ত থেকে যারা শুনতে পাচ্ছেন বা শুনছেন অনুষ্ঠানটি, বাংলাদেশ থেকেও অনেকে শুনছেন, তো সবাই শুনতে পাবেন আপনার প্রিয় গানটি, সেজন্য আমরা অনুরোধ করছি। আর এখন আমরা, আজকে আমাদের বেশিরভাগ গানই থাকবে, আমরা সেই জন্য আজকে আর বেশি কথা যাতে আমাদের না বলতে হয়, আমাদের সবসময় আপনারা কথা শুনেন সব কিছু নিয়ে, তাই না পিয়াল?
1: একদম ঠিক কথা, আজকে আমরা বেশিরভাগ সময় কাটাবো গান শুনে।
0: ঠিক, সেটাই খুব ভালো হবে। তো এরপরে আমরা আরেকটি গান শুনে আসি। জয়তী চক্রবর্তীর একটা গান শুনে আসি শ্রোতা মণ্ডলী, চলুন শুনে আসি আমরা।

0: ধন্যবাদ শ্রোতা মণ্ডলী আমাদের সাথে থাকার জন্য। আমারও পড়ানো যাহা চায় এই গানটি মনে হয় সবার প্রিয়, কি বলো?
1: খুবই পছন্দের একটা গান রবীন্দ্রসঙ্গীত, ছোটোবেলা থেকেই শুনে আসছি। আর রবীন্দ্রসঙ্গীত আমার মনে হয় কখনোই কারো কাছে অপছন্দনীয় নয়। এটা আগের জেনারেশন হোক, এখনকার জেনারেশন হোক, অথবা ফিউচারে যারা আসবে সবাই মনে হয় পছন্দ করে যাবে।
0: আসলে তো এই এই গানটা কখনো পুরনো হবে না কারো কাছে, আর এটা তো এখন নতুন জেনারেশন যারা আসছেন তাদের মধ্যেও কিন্তু অনেকের পছন্দের গান,
1: খুবই পছন্দের। ইনফ্যাক্ট আমি বেশ মানে বাংলাদেশি ছাড়াও আমি বাইরের দু একটা কান্ট্রির মানুষ পেয়েছি এখানে অস্ট্রেলিয়াতে, যারা তাদের হয়তো বা হঠাৎ করে রেগে গেল, তখন ওদেরকে ঠান্ডা হতে হবে, ওরা তখন রবীন্দ্রসঙ্গীত শুনছে। তা আমি এরকম একজনকে একদিন পেয়েছিলাম, তখন আমি জিজ্ঞেস করলাম যে তুমি কীগুলোর মিনিং জানো, ও তখন বলল যে না, কিন্তু ওর অ্যাঙ্গার ইস্যু আছে বলে ওর ডক্টর ওকে বলেছে তুমি এই গানগুলো শুনবে এবং তোমার অ্যাঙ্গার ইস্যুটা কন্ট্রোলে আসবে। তো ও তেমন একটা মিনিং জানে না, কিন্তু ও নাকি খুবই কুল ফিল করে, কামিং ডাউন হয় ও এই গানগুলো শোনার জন্যে।
0: আচ্ছা, তুমি খুবই সুন্দর একটা টপিক এনে দিলে। আমি একটু এই সুযোগে আমাদের শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে একটা ইনফরমেশন দিই। ফেসবুকে ইভেন্টে গেলেও কিন্তু আপনারা অনেক ইভেন্ট দেখতে পান, তার মধ্যে আরেকটি ইভেন্ট দেখবেন সামনে 13 সেপ্টেম্বর এখানে কেনমোড়ে, কানেক্ট ওভার এ কাপা, স্পেস টু শেয়ার, এটা এই নামে একটি ইভেন্ট করছেন শিল্পী রহমান এবং মাহবুবা সানি। ওনারা দুজন সবাইকে একসাথে করছেন প্রোগ্রামটি, এবং ওখানে এই আয়োজনটা করা হয়েছে আসলে সবাই, মনে করো পিয়াল তুমি হয়তো দেখে থাকবে, যে একটা গ্যাদারিং, এটা একটা মর্নিং টির মতো, এবং সেখানে সবাই আমরা যেমন আমাদের ওরিস নিয়ে বা হ্যাপিনেস বা চ্যালেঞ্জেস সব কিছু নিয়ে আমরা কিন্তু নানা সময়ে অনেক সময় অনেক কথা আমাদের মনে আসে, কিন্তু আমরা শেয়ার করার ঠিক পাশে লোক পাই না, হ্যাঁ, যে বন্ধু হিসেবে বা ফ্রাঙ্কলি আমরা আলোচনা করব। কিন্তু তার মানে এই না যে এটা শুধু ওনারা দুজন আছেন বলেই শুধু মেয়েদের জন্য কিন্তু অনুষ্ঠানটি নয়, এটি ওপেন ফর অল, সবাই আসতে পারেন, কিন্তু সবাই যেন বসে গল্প করতে পারেন উইদাউট এনি ডিস্টারবেন্স, সেজন্যই আসলে ওভাবেই সাজানো হয়েছে প্রোগ্রামটি। আমি তো যাচ্ছি প্রোগ্রামটিতে তো অংশ নিতে, যে ওখানে উপস্থিত থাকার জন্য অনেক কিছু আমি জানতে পারবো এবং আমি খুবই এক্সাইটেড।
1: এটা কতক্ষণের জন্য চলবে?
0: এটা হচ্ছে 10টা থেকে 12টা পর্যন্ত সকালের দিকে হবে, তো 13 সেপ্টেম্বর, সেটা রবিবার। তো আপনারা যারা পারেন আপনারা যেতে পারেন, এবং এই গ্যাদারিংয়ে আপনারা অনেক কিছু আপনাদের আইডিয়াগুলো সবার সাথে শেয়ার করতে পারবেন ওখানে যারা উপস্থিত থাকবেন। তো যদি আপনারা যেতে পারেন তাহলে আপনারা গোয়িং দিয়ে কনফার্ম করলে এটা একটু ফ্রুটফুল হবে, কারণ সবাই জানতে পারবে, যারা আয়োজক তাদের জন্য সুবিধা হবে আসলে।
1: প্লাস হলো যে অনেকে হয়তো বা জানেন না, তাদের অবগতির জন্য জানাতে চাচ্ছি যে সানি আপু এবং শিল্পী আপু ওনারা দুইজনই হলেন
0: মেন্টাল হেলথের সাথে কাজ করে আসছেন অনেক বছর ধরে
1: এবং স্টিল করে যাচ্ছেন ওনারা।
0: শিল্পী আপু অনেক দিন ধরে কাজ করে আসছেন, তো নিশ্চয়ই আপনারা ওই অ্যাঙ্গার ম্যানেজমেন্টের কথাটা আসলো, কাম হওয়ার কথা আসলো তুমি বললে, এবং তখনই সাথে সাথে মনে হলো যে এইটা আমরা পরে আলোচনা করতে পারতাম, কিন্তু এখনই খুবই সুন্দর একটা সময় আপনাদেরকে জানানোর জন্য। তো সেইটা মানে এক কাপ চা আমরা সবাই শেয়ার করে সময়টাকে আমরা শেয়ার করব, তাই না, চায়ের সাথে সাথে।
1: আর যারা ইনভাইটেশন পাননি তারা যদি আগ্রহী হন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে হেল্প করতে পারবো ওখানে অ্যাটেন্ড করার জন্য।
0: আমাদের রেডিওর যে কারোর সাথেই আপনারা যোগাযোগ করতে পারেন, আর পিয়াল আছে বা যাকে চেনেন কোন একজনের সাথে একটু বললেই, বা রেডিওর কোনো একটা পোস্টেও যদি আপনারা যদি ওই অনুষ্ঠান শুনছেন আপনারা যদি বলেন, আমরা লিংক পাঠিয়ে দেব। আর আপনারা ফেসবুকে আপনাদের নিজস্ব অ্যাকাউন্ট থাকলে ফেসবুকে ইভেন্টে যাবেন, ইভেন্টে গিয়ে আপনি খুঁজলেই পাবেন, এটা ওপেন করে দেওয়া আছে। তো মোটামুটি গোয়িং দিলে সেটা আমাদের জন্য ভালো হবে, না হলে 13 সেপ্টেম্বর সকাল 10টা থেকে 12টা যারা যাবেন দেখা হবে। তো আর এই জন্য আমি আসলে সাধুবাদ জানাচ্ছি শিল্পী আপু এবং সানিকে, যে খুবই এত সুন্দর একটা অনুষ্ঠান এই আয়োজনটা করার জন্য। আসলে
1: এটা মনে হয় প্রথম ব্রিসবেনে, প্রথম
0: ওপেন, হ্যাঁ ওপেনলি এই প্রথম হচ্ছে। তো অনেকেই তো আমরা আসলে এদেশে আছি, আমরা আমাদের মানসিক স্বাস্থ্যটাকে গুরুত্ব দিয়ে দেখছি এবং দেখাটা আসলেই ভীষণভাবে উচিত।
1: আমাদের অনেকেরই অনেক ধরনের সমস্যা আছে মেন্টালি, লাইক আমরা ফ্যামিলি থেকে অনেকেই দূরে আছি, বা আমাদের ফ্যামিলিগত নিজেদের পার্সোনাল অনেক ইস্যু থাকতে পারে যেটা কিনা আমরা শেয়ার করতে পারি না, বা যার সাথে আমরা শেয়ার করতে পারি হয়তো বা সে কাছে নেই বা দূরে আছে বা তার এনাফ টাইম নেই। সো আমরা এখানে আসতে পারি এবং শিল্পী আপু সানি আপুর সাথে যোগাযোগ করতে পারি।
0: সেটাই, আর অনেকে এমন হতে পারে, এমন হয় যে দেশে আমাদের আমাদের মানুষ, আমাদের আত্মীয় স্বজন বা আমাদের ফ্যামিলির কেউ অসুস্থ, আমরা কিন্তু অনেক স্ট্রেসে থাকি সেটা নিয়ে, তাই না? যে দেশে অসুস্থ আছেন, ভাই বোন হোক, ভাই বোনের বাচ্চা কাচ্চা বা ফ্যামিলির পরিবারের, বৃহৎ পরিবারেরও, বৃহত্তর পরিবারেরও যে কোনো কেউ, বন্ধু হতে পারে, বয়স্ক আত্মীয় স্বজন হতে পারেন, তো অনেক রকম স্ট্রেস এখানে থাকে আসলে। আর এখানে যেহেতু আমরা খুব কাছের খুব কম মানুষই পাই, সিবলিংস বা বাবা মা বলো বা আত্মীয় স্বজন বলো, সেই জন্য ব্রিসবেনবাসী সবাই তো সবার আত্মীয় আমরা, তাই না?
1: আর ফ্যামিলিগত সমস্যা ছাড়াও অনেক সময় কাজের স্ট্রেসও থাকে।
0: তো এই কথাগুলো মনে করিয়ে দিল যে আগামীকাল ব্রিসবেনবাসী আপনারা নিশ্চয়ই শ্রোতামণ্ডলী জানেন যে আর ইউ ওকে ডে, তাই না, 10ই সেপ্টেম্বর। তো সেইটা যেমন এখানে এভাবে একটা দিনকে সেলিব্রেট করে, তাই না, অক্টোবর মান্থও কিন্তু মানসিক স্বাস্থ্যের একটা মান্থ সিলেক্ট করা আছে, শারীরিক স্বাস্থ্যের সাথেও। স্বাস্থ্য বলতে আমরা শুধু শারীরিক তো আর এখন বুঝি না কেউ, আমরা মানসিক সব কিছু মিলেই একটা খুব সুন্দর একটা হেলদি স্বাস্থ্য সেটাকেই আমরা বুঝি, আমাদের লাইফস্টাইল বলো, তাই না, আমাদের খাদ্যাভ্যাস বলো, সব কিছু। তো আর ইউ ওকে এখানে আপনারা তো সবাই এটা জানেন, তারপরও আমরা যেটা মনে করি যে মনে করেন আপনার পরিচিত বা আপনজনেরা, তারা স্বাভাবিক হয়তো খুব কাছের একজন মানুষ স্বাভাবিক আচরণ করছেন কি করছেন না, সেই আচরণটা কিন্তু আমরা খুব কাছে থেকেই বুঝতে পারি, তাই না? তো এই চেঞ্জটা অনেক সময় যদি খুব কাছের মানুষের কোনো একটা চেঞ্জ হয় সেই মানুষটা অনেক সময় কিন্তু দেখতে পায় না, সেই জন্য কারো হয়তো কোনো স্ট্রেসে মন মরা লাগছে, অথবা সে খুবই ইন্ট্রোভার্ট আচরণ করছেন, অন্তর্মুখী যেটা বলি, বা একটু নর্মালের থেকে ওনারা হয়তো কোনো অসুস্থতা ভেতরে ফিল হচ্ছে কিন্তু তারা বলছেন না। তো এই জিনিসটা, এই জিনিসটাকে আরও গাঢ় করে জানার জন্য আমাদের আসলে হয়তো কাছের মানুষটি নিজে নিজের পদক্ষেপ নিচ্ছেন না, কিন্তু আমাদের, আমরা হচ্ছি নেক্সট রেঞ্জে, সো আমরাই সবচেয়ে প্রথম কিন্তু এই পদক্ষেপটা নিয়ে তাদেরকে হেল্প করতে পারি। তো তাদেরই, তাদের যে কোনো ধরনের লক্ষণগুলো সেইগুলো আপনি জিজ্ঞেস করতে পারেন, সেখানে কিন্তু আমরা জাস্ট উই ক্যান স্টার্ট এ কনভারসেশন, রাইট? তো কথোপকথন যখন আপনি শুরু করবেন তখন কিন্তু ওই পরিবর্তনগুলো নিয়েই যদি আপনি কোনো একটা অংশ নিয়ে শুরু করেন, তাহলে কিন্তু আসলে দেখা যায় যে বন্ধু অথবা অনেক সময় কলিগ যেটা বলি আমরা পিয়াল, তাই না, তাদের সাথেও আমরা মন খুলে কথা বলতে পারি, তখন ওই মানুষটা হয়তো খুবই অন্তর্মুখী কিন্তু আস্তে আস্তে কিন্তু সে একটা ছোট্ট প্রশ্ন করে জিজ্ঞেস করলা, যে এটা যদি জিজ্ঞেস করো যে আর ইউ ওকে, এটা দিয়েই শুরু করো, কিন্তু কনভারসেশন কিন্তু অনেক দূর চলে যায়, দেখা যায় একটা টি ব্রেক শেষ হয়ে যাচ্ছে, কথা শেষ হচ্ছে না, তাই না? এটা খুব ভালো লাগে তখন আসলে। আর এই কথোপকথনের কিছু ধাপ আছে, সেই ধাপগুলো যদি অনুসরণ করতে পারেন, আপনারা গুগল করলে অনেক কিছু পাবেন। আর যারা সাইকোলজিস্টের কাছে যান অথবা কাউন্সেলার বা কোনো মেন্টরের কাছে যান, তাদের সান্নিধ্যে আছেন, তাদের কাছেও জানতে পারবেন। আর সেই টেকনিকগুলো, ছোটো ছোটো টেকনিকগুলো আসলে মানুষের এরকম এরকম অবস্থায় অনেক হেল্পফুল, অনেক বেশি। তো সেই জন্য এটা কিন্তু শুধু বড়দের জন্য না, এটা শুধু একজন বন্ধুর জন্য না, এটা স্কুলে শেখানো হচ্ছে আজকাল, প্রাইমারি স্কুলে বলো, হাই স্কুলে, তাই না? যে কোনো বড় বড় ছোট ছোট প্রতিষ্ঠান, যেমন স্পোর্টসের প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেখানেও কিন্তু এগুলো দেখা যাচ্ছে আজকাল, এবং এটা খুবই ভালো। আমি আসলে এই জিনিসটা আমি দেশে থাকতে দেখিনি, এখানে দেখেছি যে এই জিনিসটা এই অস্ট্রেলিয়া আসার পরই আমরা এটা রিসেন্ট টাইমে এটা শুরু হয়েছে, অনেক কিছু প্র্যাকটিসের সাথে এটাও শুরু হয়েছে, মেন্টাল হেলথের আরেকটা অংশ বলা যায়, খুবই মাইল্ডভাবে।
1: আমরা অনেকে ইগনোর করি মেন্টাল হেলথটাকে, কিন্তু এটা আসলে ঠিক নয়। আমাদের ফিজিক্যাল হেলথের সাথে সাথে আমাদের মেন্টাল হেলথেরও লুক আফটার করা উচিত।
0: অবশ্যই, খুবই ভালো কথা বলেছ এইটা। তো চলো, আমরা তো গানের কথা বলছিলাম, আমাদের কথা কম করার কথা ছিল, তো চলো আমরা আরেকটি গান শুনে আসি। এই গানটি আসলে গেয়েছেন, গাওয়ার থেকে এই গানটি হচ্ছে উত্তম কুমার, তিনি এই গানটিতে রূপ দিয়েছিলেন, তো সিনেমাতে। তো উত্তম কুমারের 100 বছর হলো, সেই জন্য আমরা তার প্রতি শ্রদ্ধা জানিয়ে এই গানটি আমরা দিচ্ছি। সঙ্গে

শ্রোতা মণ্ডলী, আপনারা নিশ্চয়ই শুনলেন এই এত সুন্দর, এটা অনেক মানে এটা হচ্ছে যুগান্তকারী একটা গান, এবং আমাদের উত্তম কুমারের, আমাদের সবার প্রিয় উত্তম কুমারের এই ছবিতে মানে এই গানে উনি রূপ দিয়েছেন, তাই না? তো আমাদের নেক্সট পরবর্তী একটা গান আমরা চলো শুনে আসি এই সাথে সাথেই, কারণ এর আগে আমরা বেশ কথা বলছিলাম, আমাদের শুধু গান শোনারই কথা আজকে, তাই না? তো এই গানটি হচ্ছে ওই দূর দূরান্তে, এটি বাংলাদেশের রাজ্জাক কবরী ওই জুটির এবং সুপারহিট একটা বাংলা সিনেমার একটা গান। এই গানটির অনুরোধ জানিয়েছে হ্যাপি ব্রিসবেন থেকে। চলুন শুনে আসি।

চোখে দিল শুধু যন্ত্রণা, কেন যে করে তবু মন্ত্রণা, যাবে সে যাবে চলে দুপায়ে সবই দলে, কিছু কি দেবে না সান্ত্বনা, থেকে থেকে দেখে দেখে ফেলে ফেলে রেখে রেখে মায়া মৃগ পিছু ডেকে যায় ডেকে যায় ডেকে যায়।

এসে গেল হেসে হেসে আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা বলে গঞ্জনা সে গেল হেসে হেসে আমি যে ভাবি বসে আর তো দেবে না লাঞ্ছনা বলে।

0: ধন্যবাদ শ্রোতা মণ্ডলী আমাদের সাথে থাকার জন্য, এবং আপনারা আমাদের দেশের অতি পুরনো রাজ্জাক এবং কবরীর এই গানটি শুনে এসেছেন। শুনে আসলে নিশ্চয়ই আপনাদের খুব ভালো লেগেছে। তো এরপরে আমরা কোন গানটি শুনব পিয়াল?
1: এরপরে আমরা শুনব কষ্ট কাকে বলে, এবং এটা আমাদের পলিন আপুর অতি পছন্দের গান, আজকে সবার সাথে শেয়ার করছি। দেখিও
0: আয়ুব বাচ্চুর গলায়, আমাদের সবার প্রিয় আয়ুব বাচ্চুর গলায় এই গানটি, চলুন আমরা শুনে আসি।

0: অনেক ধন্যবাদ। আমাদের শ্রোতা মণ্ডলীর সাথে আমিও আরেকবার শুনলাম গানটি। পিয়াল, তোমাকে অনেক ধন্যবাদ গানটি প্লে করার জন্য। তো আজকে ব্রিসবেন বাংলা রেডিওতে আমরা আমাদের এই গানের অনুষ্ঠানে আমাদের সাথে একজনকে হঠাৎ করে আমি আর পিয়াল ফোন দিয়েছি, আমার ফোনে এস উঠেছিল, এখন আমরা ফোন দিয়ে পেয়ে গিয়েছি স্বাগতাকে। স্বাগতা দাস, আপনাদের সব অনেক মানুষ স্বাগতাকে চেনেন, ও অনেকদিন ধরে রেডিওর সাথে ছিল, আবার আমাদের সাথে অনুষ্ঠান করা শুরু করেছে,
1: পরিচিত মুখ,
0: হ্যাঁ ভীষণ প্রিয়, এবং ওর কবিতা আবৃত্তি এবং ওর গান, ওর গল্প আমাদের সবার খুব প্রিয়। স্বাগতা, তোমাকে আমাদের ব্রিসবেনের বাংলা রেডিওতে স্বাগত জানাচ্ছি, কেমন আছো?
2: ধন্যবাদ ধন্যবাদ পলিনা আপা, কেমন আছো? পিয়াল কেমন আছো?
1: ভালো আছি দিদি, তুমি কেমন আছো? অনেকদিন পর তোমার ভয়েস শুনছি।
2: ভালো আছি গো, একটু টায়ার্ড বাট কিন্তু ভালো আছি, থ্যাংক ইউ। রেডিও তো আমার খুব প্রিয় একটা জায়গা, কিন্তু বুধবার সময় সুযোগ হয় না, কিন্তু তোমাদের সত্যি কৃতজ্ঞতা, তোমরা এত ব্যস্ততার পরেও এই যে করো এগুলো, এটা সত্যি তোমাদেরকে কুর্নিশ জানাতে হয়, থ্যাংক ইউ কল করার জন্য।
0: শুধু তাই নয়, তোমাকেও খুব শীঘ্রই আমরা নিয়ে আসছি আমাদের অনুষ্ঠানে, এবং এটা রেগুলারলি তোমাকে আসতে হবে, এটা আমাদের সবার জন্য, তোমার জন্য, এটা আমাদের বাংলা ভাষার জন্য, তাই নয় কি? কারণ এই সময়টুকুই কিন্তু আমাদের বাংলা ভাষার খুব মানে কাছে আমরা চলে যাই।
2: অবশ্যই বাংলা ভাষার যে সমাদর, আমি তো সবসময় ভাষাটাকে আগলে রাখি, মানে আমাদের পেশার জন্য সারাদিন ইংরেজিতে কথাবার্তা বলতে হয়, আদান প্রদান করতে হয়, কিন্তু বাংলা ভাষার একটা যে মাধুরী, মাধুর্য এবং অদ্ভুত একটা সুন্দর ভাষা এবং যে ভালো লাগা, সেটা তো কিছু বলার নেই, অসম্ভব ভালো।
0: তো আজকে আমরা তোমার কাছ থেকে কি শুনতে পারি বলতো? একটা কবিতা কি শুনতে পারি?
2: নিশ্চয় নিশ্চয়ই, আমি ভাবছিলাম একদিন ধরে একটা জিনিস, আমাকে খুব নীরেন্দ্রনাথ চক্রবর্তীর একটা কবিতা পড়ছিলাম, সেটা হচ্ছে লোভ আর ভয়ের উপরে, মানে দুটোর উপরে কনফ্রন্টেশন, মানে এ বলছে আমাকে দেখতে, ও বলছে আমাকে দেখতে, এর উপরে একটা কবিতা, এটা আমার নিজের খুব পছন্দে, তোমাদেরকে শোনাই,
0: খুবই ভালো লাগবে। শ্রোতা মণ্ডলী চলুন আমরা স্বাগতার স্বাগতার প্রিয় কবিতা শুনে আসি।
2: হ্যাঁ, এটা খুবই আমার প্রিয় কবিতা, অনেকদিন,
0: আমি জানি আমি তুমি খুবই ক্লান্ত সপ্তাহের মধ্যে, কিন্তু তারপরও এই লোভটা আমি সামলাতে পারিনি, আমি আর পিয়াল যুক্তি করে আমরা ফোন দিয়ে দিয়েছি এবং তোমাকেও পেয়ে গিয়েছি। স্বাগতা কিন্তু স্টুডিওতে নেই শ্রোতা মণ্ডলী, কিন্তু সে ব্রিসবেনের কোনো একটা জায়গা থেকে আমাদের সাথে কথা বলছে, অনেক ধন্যবাদ, আমরা কৃতজ্ঞ।
2: শোনাই তাহলে,
0: চলো শুনে আসি।
2: লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে, তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিকবিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায়। আমি ঠিক করেছিলাম আগে আমি লোভের মরা মুখ দেখব, তারপর ভয়ের, আর আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না। কিন্তু দেখো কি আশ্চর্য, লোভের গলায় আমার দীর্ঘ ও শানিত ছুরিখানাকে আমূল বিধিয়ে দিয়ে যেই আমি চেঁচিয়ে বলে উঠেছি কিছুই আমি চাই না, ভয় অমনি চুপসে যাওয়া একটা বস্তার মতো আমার পায়ের তলায় এসে অদ্ভুত ভাবে লুটিয়ে পড়লো। কখন আলো ফুটেছে আমি জানি না, আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান, উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে পড়ছে আমার রক্তে, শরীরটা খুব হালকা লাগছে, মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির থেকে আমি যেন মুক্ত হয়ে উঠলুম। আমার সামনে ছিল ভয়, আমার পিছনে ছিল লোভ, আমি ভেবেছিলাম একে একে আমি তাদের মোকাবিলা করব, কিন্তু তার আর দরকার হলো না, কারণ একজনকে আক্রমণ করবার সঙ্গে সঙ্গেই দেখতে পেলাম অন্যজনও হতুর হয়ে গেছে। আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে, পাখিরা আমার বন্দনা গাইছে, বৃক্ষ ও লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে। জোড়া খুন সমাধা করে বাঁ পায়ের লাথি মেরে আমার এই দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ঠেলে দিয়ে শীষ দিতে দিতে অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম। এই হচ্ছে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতাটার নাম হচ্ছে জোড়া খুন।
0: জোড়া খুন, অদ্ভুত সুন্দর গানের কবিতার কথাগুলি এত মানে প্রগাঢ়, তাই না
1: দিদি? তুমি সবসময় তোমার কবিতার এন্ডিং এমন ভাবে দাও না, মনে হয় যে আরো কিছু আছে এর পরে।
2: তোমাদের তো সময় আছে নাকি?
0: আরেকটি আরেকটি আমরা শুনতে পারি?
2: শুনতে পারো, আমার মনে হয় 3 মিনিটে হয়ে যাওয়া উচিত। আমি রবীন্দ্রনাথ ঠাকুর একটা শোনাই, যদি তোমাদের 3 মিনিট সময় থাকে। এটা আমাদের শিশু কাব্য গ্রন্থ, এটা হচ্ছে একটা বাচ্চার কথা, মানে খুব সুন্দর,
0: খুবই ভালো হবে।
2: মাঝি, আমার যেতে ইচ্ছে করে নদীটির ওই পারে, যেথায় ধারে ধারে বাঁশের খোঁটায় ডিঙি নৌকো বাঁধা সারে সারে, কৃষানেরা পার হয়ে যায় লাঙল কাঁধে ফেলে, জাল টেনে নেয় জেলে, গরু মহিষ সাঁতরে নিয়ে যায় রাখালের ছেলে। সন্ধে হলে যেখানে থেকে সবাই ফিরে ঘরে, শুধু রাত দুপুরে শেয়ালগুলো ডেকে ওঠে ঝাউ ডাঙাটারও পরে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়াঘাটের মাঝি। শুনেছি ওর ভিতর দিকে আছে জলার মতো, বর্ষা হলে গত ঝাঁকে ঝাঁকে আসে সেথায় চখাচখি যত, তারই ধারে ঘন হয়ে জন্মেছে সব সর মানিক জোড়ের ঘর, কাদা খোঁচা পায়ের চিহ্ন আঁকে পাঁকেরও পর। সন্ধ্যা হলে কতদিন মা দাঁড়িয়ে ছাদের কোণে, যেন দেখেছি এক মনে, চাঁদের আলো লুটিয়ে পড়ে সাদা কাশের বনে। মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। এপার ওপার দুই পারেতেই যাব নৌকা বেয়ে যত ছেলে মেয়ে, এপার ওপার দুই পারেতেই যাব নৌকো বেয়ে যত ছেলে মেয়ে, স্নানের ঘাটে থেকে আমায় দেখবে চেয়ে চেয়ে। সূর্য যখন উঠবে মাথায় অনেক বেলা হলে আসবো তখন চলে। বড় খিদে পেয়েছে গো, খেতে দাও মা, এই বলে আবার আমি আসবো ফিরে আধার হলে সাঁঝে তোমার ঘরের মাঝে। বাবার মতো যাব না মা বিদেশে কোন কাজে, মা যদি হও রাজি, বড় হলে আমি হব খেয়া ঘাটের মাঝি। থ্যাংক ইউ, এটা এটা আমার খুব প্রিয় একটি কবিতা।
0: খুবই সুন্দর, খুবই সুন্দর কবিতা। এবং আমাদের এই অনুষ্ঠান কয়জন বাচ্চা শুনছেন জানি না, কিন্তু আমি শিওর যে বড়দের সবার এটা ভীষণ ভালো লেগেছে। এবং আমরা আসলেই চাই এরকমভাবে তুমি চলে আসো। এখন এখন তো এই প্রযুক্তির দেশে, প্রযুক্তির সময়ে আমরা তো ফোনেও থাকতে পারি, তোমাকে আমরা ব্রিসবেন বাংলা রেডিও আরও অনেক চাই চাই, কি বলো প্রিয়?
2: পিয়াল, নিশ্চয়ই, আসলে এই কবিতাটা ছোটদের শিশু কাব্য গ্রন্থ, কিন্তু কি বলতো, আমাদের সবার ভেতরে কোথায় যেন একটা ছেলে মানুষই থাকে, আমাদের সবার ভেতরে একটা একটা শিশু মন সবসময় লুকিয়ে থাকে, তাই না? সেইটা আমার মনে হয়, মানে বিশেষ করে আমি আমি তো মাঝে মাঝে ভীষণ শিশু হয়ে যেতে ভালো লাগে। আমার মনে হয় তোমার, পিয়াল, সবার সবারই কোনো একটা সময় মনে হয় যে একটু ছেলে মানুষই করি, তাই না? তো আমাদের সবার ভেতরের কি বলবো, একটা সুপ্ত ইচ্ছে বা একটা প্রকাশ, এটা হচ্ছে আমাদের
0: সেই ছেলে মানুষই,
2: শরীর ভালো থাকে, মোটিভেশন পাওয়া যায়,
0: স্ট্রেস রিলিফ হয়। তো আসলে তো সবাই সবার স্ট্রেস নিয়ে এমন লেভেলে থাকে যে আমাদের জীবন চলতে এই জিনিসটা আমাদের পথ থেকে সরে যায়, কিন্তু সেটাকে আবার পথে নিয়ে আসতে হবে, তাই না? আমাদের দৈনন্দিন জীবনে যতটা অ্যাডাপ্ট করা যায়। এখন তুমি আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর শ্রোতামণ্ডলী, আপনারা এতক্ষণ শুনছিলেন স্বাগতার কবিতা, এবং এই আপনারা ব্রিসবেন বাংলা রেডিওর আজকের বুধবারের 9 সেপ্টেম্বরের যে অনুষ্ঠানটি শুনলেন, ব্রিসবেন সময় রাত 8টা থেকে প্রতি রোববার বুধবারে এটি প্রচারিত হয় এবং বাংলাদেশ সময় বিকেল 4টায়। আপনারা টিউন করতে পারেন 98.1 FM-এ অথবা গুগল করুন রেডিও 4EB FM লাইভে, এবং আপনারা আমাদের ফেসবুকের পেজে গেলে ওখানে লাইভ লিঙ্কটাও দেওয়া আছে। পরবর্তী দিন সকালবেলায় আপনারা ওখানে কয়েকটি বিগত 6টা অনুষ্ঠান ওখানে রেকর্ডেড থাকে, আপনারা সেখানে গেলেও জানতে পারবেন। তো আজকে আমরা অনুষ্ঠানের একদম শেষের দিকে চলে এসেছি। স্বাগতা, তুমি আমাদের শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে আর কিছু বলতে চাও?
2: শ্রোতামণ্ডলীর উদ্দেশ্যে যেটা বলতে চাই, তোমাদেরকে আগে যেটা বললাম আমি, অশেষ ধন্যবাদ, কৃতজ্ঞতা বাংলা ভাষা নিয়ে, বাংলাকে ভালোবেসে। এই যে বুধবার এত কাজের পরেও তোমরা আসছো, এবং সবাইকে এটাই বলবো, সবাই শুনতে থাকুন, রেডিওকে ভালোবাসুন, এবং যতটুকু
0: বাংলা চর্চা যতটুকু প্রসারিত করা যায়,
2: চর্চা যতটুকু করা যায়, এগিয়ে আসা যায়, আমার মনে হয় যেভাবে বাঁচিয়ে রাখা যায়, হ্যাঁ, সবাই আসুন, সবাই শুনুন প্রত্যেক বুধবার, এই আর কি।
0: সেজন্য স্বাগতা, আমরা কিন্তু সবসময় সবখানে আমরা চেষ্টা করি ব্রিসবেন বাংলা রেডিওর মেম্বারশিপ যাতে বৃদ্ধি হয়, তো এখন এর জন্য আমরা এটা নিয়ে আমরা আবার সামনে পর্বে কথা বলবো। স্বাগতা, তোমাকে অনেক ধন্যবাদ, আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, অনেক ধন্যবাদ এটুকু সময় আমাদেরকে দেওয়ার জন্য। শুভরাত্রি স্বাগতা,
2: তোমাদের দুজনকে শুভরাত্রি, ভালো থেকো।
0: আর পিয়াল, আমাদের সর্বশেষ গানটি আজকের অনুষ্ঠানের কোনটি হবে বলো তো, তোমার প্রিয় একটি বলো।
1: আমার প্রিয় এই মুহূর্তে আমি খুব শুনছি দেখা হবে বন্ধু, বন্ধুদেরকে প্রচুর মিস করি,
0: ভীষণ সুন্দর গান, ভীষণ সুন্দর।
1: তো ঠিক আছে শ্রোতা বন্ধুগুলি, চলুন এই গানটি শুনতে শুনতে আমরা আজকে আমাদের অনুষ্ঠান শেষ করি, এবং নেক্সট অনুষ্ঠানে আপনাদের সাথে আবার কথা হবে। আর আপনারা কেউ যদি অতিথি হয়ে আসতে চান, আমাদেরকে অবশ্যই নক করতে পারেন, সবাই ওয়েলকাম, অতিথি হয়ে আসতে পারেন আমাদের অনুষ্ঠানে আড্ডা দেওয়ার জন্য।
0: পরবর্তী অনুষ্ঠানেও আমরা মানসিক স্বাস্থ্যের উপরে একটা আলোচনা করব, আর সেখানে আমাদের অতিথিরাও মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনা করবেন যারা আসবেন। তো চলুন আমরা শুনে আসি পিয়ালের প্রিয় একটা গান, এবং আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ, সামনের অনুষ্ঠানগুলো দেখার জন্য এবং ব্রিসবেন বাংলা রেডিওর সাথে থাকার জন্য। সাথে থাকুন, শুনতে থাকুন, শুভরাত্রি।
1: শুভরাত্রি।